হয়েছে। আসসালামু আলাইকুম ভাই সখো, হে বেশি মিল আছে ঠিকঠাক ভাবে। ও প্রোগ্রাম দেন নাইস তাই ওদলা ওজির সঙ্গ ডের নাইস ডের জুতা মানা ওয়েছে শেজাদি মসজিদ দে ঠাঙ্ক না বেহাদ মান ইউ নাই মানা ওয়েছে মিগুটোর শেখান জবাব দিল হে অল ফ্রেন্ড কো দিল ওয়ালা সালাম ওকে হাম ওর কালার আচ্ছা ওকে হাম ওর কালার কো মৌকা দেতে হে গুড গরমা গুড জুতা মানা ইউ নাই মানা ইউ জাহান না কৃষ্ণ বেলা গামে সেখানে বলছে ডেরা মাসা সাইড বেহাদ মানা।

0: করে নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: ও দেখো রগলা দেখান মালে কেল মাসে খান মালে কেল মাসে সরঙ্গে চাল্লা খবর।